0: কোন সময় যাবে?
1: কার? Units cover boy 11 blood in Kansas.
0: What?
1: Boy stand suspect.
0: Boy 48 to be a civil matter tonight.
1: Boy 40 suspect.